বিচার কবে লই মা, বিচার কবে লই মাম, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুলদ, সাত পরে পাচ্ছি